0: লিখলে বেদে রামায়ণে শৈব পুরাণে ভারতে তথা আদৌ চান্তে তম দেশ হরি সর্বপ্রজীয়তে।
1: সাঙ্গ রামায়ণ হল হিন্দু মানকর এক বেদ।
0: আচ্ছা
1: এথিরে বর্ণিত মহাবীর হনুমান রামচন্দ্রক পাদরে দাসত্ব স্বীকার কিপরি করেছিলা।
0: আচ্ছা
1: গোটিয়ে পদ লেখিছন্তি আমার দ্বিতীয় ভঞ্জ গোলকচন্দ্র প্রধান ইন্দুরে কার নবদা ভক্তি ছান্দে।
0: আচ্ছা আচ্ছা কোন লেখিছেন?
1: এ দাস ভাবে রত বাত তো।